0: করুণা রবে সৈসু কর করুণা রবে হে অনিত কৌচম কৌনিত আরে শোক মোচি কি কুনে পারো কুনে অনেক করুণারূপে শেষাক্ষরেশৌ কমই চিরে সৌ এ কর খরু রমক নে কৌ নে ইরে সু আই নেই হু সে মোর বড়
1: I done fucked it up already.